0: এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড় সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: କେତେଟି ଓଡ଼ିଶୀ ଏବଂ ଭଜନ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରର କାର୍ଯ୍ୟକ୍ରମର ଶିଳ୍ପୀ ହେଲେ ସ୍ନେହାଶ୍ରୀ ନାୟକ ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠ ଶୁଣନ୍ତୁ ଓଡ଼ିଶୀ ବନମାଳୀଙ୍କ ରଚନାରୁ।

পরবর্তী শিল্পী উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক। সমীর কবিতার সঙ্গীত দিয়েছেন নাদিম শ্রাবণ। কথাচিত্র রাজা।

শেষরে শিল্পী অভিজিৎ এবং আলকা ইয়াগনিক সমীর গীতরে সঙ্গীত দিয়েছেন নাদিম শ্রবণ। কথাচিত্র ধড়কন।

0: ଜক্রটাটি বৃহতন্ত্রটা হানে, বৃহতাটাটি নেতৃত্ব আন্ডিনে।
1: ওহো, আতে ইলাহি পোলিও রোগ আহিনে হেকি।
0: হ্যাঁ, নেতৃত্ব হাজানা স্নায়ু কোষটা আন্ডিনে, ইদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হানে, ওড়ে ই পোলিও রোগ আনে।
1: ওহো, আতে ইলাহি পোলিও রোগ আহিনে।
0: হ্যাঁ,
1: আতে ইদানি লক্ষণ ওড়ে ইন্দেনি মানে কি আয়ে নেহি মানে চঞ্জাসরে মারো ডাক্তার কান্না তাহান্ন।
0: ইদানি লক্ষণ 7 দিন বা 14 দিন ভিতরে তঞ্জা আনে।
1: ওহো, আতে 7 দিন আটে 14 দিন ভিতরে চঞ্জা নি কি?
0: আঙ্গাতে নম্বরি মানে তারু ননে আঙ্গা ননে, ওড়ে হেরকিতি মাংস পেশি দুর্বল আনে।
1: ওহো, আতে আঙ্গাতে নম্বরি আনে কি?
0: দাখিলি জাকা
1: এ কি? দাখিলি জাকা এ কি?
0: হাডা আনে নলিতা ইয়া নেঞ্জিডা নলিতা ওডিশারে হাইলি জাকা আনে।
1: ওহো, আতে ইলাহি পোলিও রোগ আহিনে কি? আতে মারো পোলিও রোগ তা কি চিকিৎসা এনে কি কিন?
0: রোগী মার বিশ্রাম অহিলিহীন লক্ষণ মিশানা চিকিৎসা কিন, ওড়ে IVP ইনআক্টিভেটেড পোলিও ভ্যাকসিন হীন।
1: ওহো, আতে তাঙ্গ ইলাহি চিকিৎসা কিন কি? আতে ভ্যাকসিন হীন তাঙ্গ কি?
0: হ্যাঁ, অতিসারে তানু সুস্থ আনে।
1: ওহো, আতে তাঙ্গ সুস্থ অনে মারো যদি ভ্যাকসিন হীন হয়েছে তাঙ্গ আঙ্গা নিহজি হনে
0: হনে
1: হেকি।
2: এই পোলিও রোগ উপরে ইচে নিহি বপি ব্যস্ততে নে রাহা সারদা তাকে পাথর নাড়ি মারবেন।

0: ই পাঁচু তবে চাই তাই বাই নিহিজু হতাতে রাহাজু হতাতে সারদা জুসকে হতাতে নে অরকা তাহা ডান তো তাই বাই মারত পুঞ্জানে যে হুপকা বান্ডি ইচি সারে ডায়রিয়া ইনেরি ইদ্রন্ডি ডায়রিয়া রোগ ইসার উনা উনা রোগ আয় ইদ্রন্ডি হানিমানি রোগ এদা পাই ঝি ই ডায়রিয়া তাকে রচাকা মারা সাতারকানা হানাড়ইন মারস্কে উড়ইন ওড়ে মা ককার পদানসকে ইটিন ওড়ে নাই জাগা তিসকে মারইনি কি মিহি নিহি উড়ই সারে মাঙ্গে তাকে নেহে ওড়ে নিহি ডাবুকা সুসকে কারচাই আগু রোগসকে মাঙ্গে ওয়া এ রোগ ওয়াতে সার তোমার পুঞ্জা নাই তাই ভাই এমার তো মেডিকাল হাজালি তাকে ছাড়ে ডাবু দরকার ওড়ে মার তো পুঞ্জা নেই মার চাষিবাসি লোক ওড়ে নাই জাগা লোক মার তো কুই নর এদা পাই ঝি হারকা ডাবু কাশুস কড়াই আউ এদা পাই নিজে মার এনে আঙ্গাবলে নি কড়াইনু ওড়ে মা পরিবেশ এনেকে নিহি কড়াইনে মা ইলু দারি মারে এনেকে সফা সুতরা ইটি নাই ওড়ে নিহি উড়াইনে এদা পাই ঝি ইচ্ছা মার যাতনা হানা উড়াইনে এনা পাই ঝি ই ডায়রিয়া রোগ তাকে ঝি মার এনেকে নাদি মানে নাইটা তো নলুক এ মানু নে তো পাই পেসকে ওয়াহিমনু এ এইউ চাচানা মার গহন ইতালা তালতে এই হলে গহনি কথা এ মার এনে কেন আমি কান্ডা হাজা উষাতে ইউ নাড়াতে ইউ বান্ধাতে ইউ কাডাতে ইউ ইলা হি আলে মার এই চাচানা গসে না এলে কিনা দেয়া এ নলকুয়তে এই যদি মার তান এ এই তে মার এন কিনা মানে হলু তা যাহা হিচু তা ওয়াড়া গি কিনা মানে ডাগি কেহান হাঁড়ি কেহানা আই কেহানা মার যদি গহন হচ্ছে সারে এই দিমা তি এনি জীবাণু রড়ইয়ে এই উড়া ওড়ে মার গসকে এনি ডায়রিয়া রোগসকে আইয়ে এদা পাই সববেলা মার এনকিনা মানে নলুক এই আপু এমাটে মু জাম্বি পাই পিতে এই আপু সিনিকা নেবাতি মার লেম্বি নাদি মানে ওড়ে ব্যবহার কিনাদি মানে ওড়ার কাতে এনকিনা মানে নাট ভিতর মার ইতাতলা বান্ডে হাতু সিম নাই আম্বি কান্ডা তো হাজিম নাই বাড় কড়াসকে হাজিম নাই হকপড়া হাজিম নাই এচপড়া লা আতে সার দারি মারে ইলু দারি মারে কুগি নাই এদা পাই এম্বা কুগি সারে তো এম্বা বিহা কুগিনু এ বিহা লে ইজো ভিতর বাহিনু ইজো ভিতর বাতো সার মা রান্দাতা মা কাদিতা কুগিনু গনি এই উনা কুগিনু কুগি সারে মজা মার গসি নাই কে চিঞ্জিম নাই চিচি সারে মজা ই পাইকানা ব্যবহার কে আসারে নাই তো নে তো স্বচ্ছ ভারত মিশন তরফর তো পাইকানা কিবি আহানু এবার সফা সুতরা কে মার ব্যবহার কেন ওড়ে পাইকানা তো সবুবেলে মার আহান মা কগার পদাণিবা পাণ্ডিনাদি মানে
1: মার তো ডায়রিয়া বিষয় তালা আডা হিন মার বিহা কগিতে মাড্রু তিন না আপ সিরহিতি মাড্রু তিন না আপ মাজিতি মাড্রু জাকা এ মাড্রু তিন না আদু নেহানি ই বেহানি ই রান্দা তিনাদি কেসকা সাবু তালে নিহিকি নরনাই বান্ডি কিহানা জেচ সাবু তালে কেসকা অজিকি নরহিলি
0: সতা কথা বপে এনতা কে চার মার কে নর আসারে মার মালক তো পুঞ্জানু বান্ডি হানু চিসার বাহানা তলি ই রাত অল্প রাখা ছিল এমাটে মজার চার চাই কে নর হাছন এলে আসারে জীবাণু মাঞ্জামনু আমনি গেটাই কি নক তাপ কি এদিম গরু তাড়ইনু কি বাঞ্জু তাড়ইনু এ জীবাণু হা তবে হালে এদা পাই মার এলে যে নাই যে আমনি গেটাই কি লাইবে সাবু আপে ডেটল আপে ইলা হি চাচানা মার তানে তল নর হিসারে দে এদি জীবাণু হান নলে জীবাণু কে তাড়ই সারে এদা তলে মার এচাবেলা রান্দা তিন হচ্ছে সারে এ রান্দা তলে বান্ডে ভিতর বাহাতে সারে মাঙ্গে তাকে রোগ আয়নু কাজা লোক সা মাঙ্গে তাকে অসুবিধা এ মাত্র উনা লোক তামি প্রতিশোধক শক্তি উনা মানবি নে এদা পায় তাম্বুচিত সারে সাঙ্গে সাঙ্গে ডায়রিয়া রোগ আহিম এদা পায় ডায়রিয়া রোগ আমার কে আহি মানে ইচি সারে বারম বারম ইচি সারে গাড়ে মানা গাড়ে বান্ডে হাজিম সারে ঝাড়া হাজিম সারে তোমার এনকি নাদি মানে তো দারি তো মানে নাট ভিতরে তো আশা মঞ্জাম নে ওড়ে আসাইলা আসারে এনএমস কে মঞ্জাম নে যদি আমার কি গাডু আহিম নে ডায়রিয়া বারম বারম আহিম নে ইচি সারে মার এনেকি নদী মানে দারি মানে স্বাস্থ্য কেন্দ্র তাহা জানা পরামর্শ নাই ডাক্তার তাণ হয় এ অনুসারে মার এ পরামর্শ অনুসারে মার ওআরএস অস ইবা হলে যদি ব্যবহার কিনো ইচি সারে এবং যদি মার চিচি সারে ই ডায়রিয়া রোগটি দূর আনাই তো ই কথা হলে মার হাড আহিম চাই
2: তুনে লেঞ্জ কার্যক্রম হাটা তাকে রিদিনা মঙ্গলবার ওড়ে শনিবার
1: মাদনা।

0: দেশের মানুষ বয়ে নিয়ে চলেছে। আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947 পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামা প্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যাংগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটাকে

0: নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে ১৯৪৭ সালের ২০ জুন, ঠিক আজ থেকে ৭৯ বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোটাগুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার ২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
1: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
2: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই ২০ জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
3: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক, সময় খুব কম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্র সঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করতে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বিরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বাঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনি। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মেয়ে।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছি তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

শ্রোতাবন্ধু আজ জানিবা বর্ষা দিনে শরীরর যত্ন নেবা কিপরি। বর্ষা দিনে শরীরর যত্ন নেবা অত্যন্ত জরুরি। এই সময় আর্দ্রতা বড়িবা কারণরু হজম শক্তি কমি যায় এবং জীবাণু জনিত রোগ হেবার সম্ভাবনা থাকে। আমি আমার শরীরকে সুস্থ রাখিবা পাই কেতোটি জিনিস মানিবাকো পড়িথায়। যেমিতিকি খাদ্য ও পানীয় সর্বদা ফিল্টার কিংবা ফুটা যাইথিবা পানি পিয়ন্তু। বাহার খাদ্য খান্তু নাহিঁ। হালুকা এবং সহজরে হজম হেউথিবা খাদ্য যেপরিকি স্যুপ, বিভিন্ন প্রকার ফল এবং সতেজ পনিপরিবাকু নিজ খাদ্যরে সামিল করন্তু। বর্ষারে ভিজিলে ঘরকু আসি গরম পানিরে গাধোই পড়ন্তু। গোড় ও পাদকু সর্বদা শুখাই রখন্তু, যাহাদ্বারা ফঙ্গাল ইনফেকশন হেব নাহিঁ। বর্ষা দিনর ওদালিয়া পাগ সন্ধিবাত যন্ত্রণা বড়াই পারে, তেণু থন্ডা পবনর দূরে রাখন্তু, হালুকা ব্যায়াম করন্তু এবং শরীরকু গরম রাখন্তু।

আকাশবাণী জয়পুর, আমার পরবর্তী কার্যক্রম প্রথমে হিন্দি পরে ইংরেজি সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি।